তিনটালের আমরা পেশকার বাজাই, সেই পেশকারের জায়গায় আমরা তাল চলনটা আমরা বাজাই, তার মধ্যে ছোট ছোট দেখায়।

ছোট্ট টুকরো কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা কানদা এটাই।